শুনছেন এনএসকে ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজ সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএইচকে ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 10ই অক্টোবর শনিবার জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় শুক্রবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় মইনুল শাওন এবং আমি তনুশ্রী বিশ্বাস। শান্তি ও আন্তর্জাতিক আইন প্রসারে অবদানের স্বীকৃতিস্বরূপ নরওয়ের নোবেল কমিটি 2026 সালের নোবেল শান্তি পুরস্কার নাভি পিল্লাইকে প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। তিনি বর্তমানে আন্তর্জাতিক বিচার আদালতের একজন বিচারক। রাশিয়ার কৌশলীরা আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির কর্মকর্তাদের আটক করে হস্তান্তর করার জন্য ডাচ সরকার ও অন্যদের কাছে অনুরোধ পাঠিয়েছেন। মস্কোতে প্রসিকিউটর জেনারেলের কার্যালয়ে বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছে যে প্রেসিডেন্ট আকানে তোমোকো সহ 9 জন আইসিসি কর্মকর্তাকে লক্ষ্য করে এই হস্তান্তরের অনুরোধ জানানো হয়েছে। 2025 সালের ডিসেম্বরে একটি রুশ আদালত এই কর্মকর্তাদের দোষী সাব্যস্ত করেছিল। আদালতটি আকানে ও অন্যদের অনুপস্থিতিতে 3.5 থেকে 15 বছরের কারাদণ্ড দেয়। আকানের সঠিক সাজার মেয়াদ অজানা। 2023 সালের মার্চে আন্তর্জাতিক অপরাধ আদালত প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং আরেক কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পর রুশ কর্তৃপক্ষ ওই কর্মকর্তাদের পলাতক তালিকায় অন্তর্ভুক্ত করে। ইউক্রেনের অধিকৃত এলাকা থেকে শিশুদের বেআইনিভাবে রাশিয়ায় নিয়ে যাওয়ার ঘটনার উল্লেখ করে যুদ্ধাপরাধের জন্য পুতিনকে দায়ী করে ওই আদালত। আইসিসি সদর দপ্তর হেগে অবস্থিত এনএইচকে নেদারল্যান্ডসের বিচার মন্ত্রণালয়ের একজন মুখপাত্রের সাথে কথা বলেছে। তার ভাষানুযায়ী, সাধারণভাবে বলতে গেলে 2021 সাল থেকে রাশিয়ায় প্রত্যর্পণ নিষিদ্ধ করা হয়েছে এবং দেশটি আইসিসির বিচারক ও কর্মীদের কার্যক্রমকে দৃঢ়ভাবে সমর্থন করে। অননুমোদিত প্রবেশের কারণে তথ্য ফাঁসের শিকার হওয়ার কথা জানিয়েছে আরও অনেক জাপানি কোম্পানি, যার মধ্যে প্রধান কনভেনিয়েন্স স্টোর পরিচালনাকারী প্রতিষ্ঠান লসনও রয়েছে। লসন বৃহস্পতিবার জানায় যে 2.15 মিলিয়নেরও বেশি গ্রাহকের তথ্যে অবৈধভাবে প্রবেশের ঘটনা ঘটেছে। এর ফলে নাম, ইমেইল ঠিকানা এবং ক্রেডিট কার্ডের তথ্য ফাঁস হয়ে থাকতে পারে। বিগ ইকো কারাওকে চেইনের পরিচালক কোম্পানি দাই ইচি কোশো জানায়, একটি ব্যবসায়িক আউটসোর্সিং কোম্পানিতে ম্যালওয়্যারের কারণে 8.72 মিলিয়ন ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে থাকতে পারে। নিউজপিক্সের পরিচালক ইউজা বেসও জানায় যে কিছু ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে গিয়ে থাকতে পারে। কোম্পানিটি জানাচ্ছে, একটি ম্যানেজমেন্ট টুলে অননুমোদিত প্রবেশের কারণে এই তথ্য ফাঁসের ঘটনা ঘটে। এই 3 কোম্পানি বলছে যে এখন পর্যন্ত কোনো অবৈধ ব্যবহারের কথা নিশ্চিত করা যায়নি। এনএইচকে জানতে পেরেছে যে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় দেশের কৃত্রিম উপগ্রহের পরিবহন সক্ষমতা জোরদার করার জন্য একটি সমীক্ষা ও গবেষণা উদ্যোগ চালু করবে। এই ধরনের প্রস্তুতি স্থিতিশীল উপগ্রহ ভিত্তিক তথ্য সংগ্রহ নিশ্চিত করতে সাহায্য করবে। প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, অন্যান্য দেশগুলো মহাকাশের সামরিক ব্যবহার প্রসারে পদক্ষেপ জোরদার করায় নিরাপত্তার উদ্দেশ্যে কৃত্রিম উপগ্রহের গুরুত্ব বাড়ছে। বিকল্প কৃত্রিম উপগ্রহ ব্যবহার করে জরুরি অবস্থায় হারিয়ে যাওয়া উপগ্রহের কার্যক্রম দ্রুত পুনরুদ্ধার করতে সক্ষম একটি ব্যবস্থা তৈরির প্রয়োজনীয়তার কথা এতে উল্লেখ করা হয়েছে। মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন যে স্বল্প সময়ে কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের জন্য রকেট উৎপাদন, রকেট উৎক্ষেপণের পদ্ধতি এবং প্রয়োজনীয় খরচ সম্পর্কে তারা বেসরকারি খাতের কাছ থেকে প্রস্তাব আহ্বান করার পরিকল্পনা করছেন। মন্ত্রণালয় 2027 সালের ফেব্রুয়ারির মধ্যে কোন কোন প্রতিষ্ঠানের সাথে কাজ করবে তা নির্বাচন করবে।

0: খবর প্রচারিত হচ্ছে এনএচকে ওয়ার্ল্ড জাপান থেকে। ভোটার তালিকার বিতর্কিত সংশোধনের প্রতিবাদ চলাকালে ভারতের প্রধান বিরোধী দলীয় নেতাকে পুলিশ কিছুক্ষণের জন্য আটক করেছে। বুধবার রাজধানী নয়াদিল্লিতে অন্যান্য বিরোধী সাংসদদের সঙ্গে একটি নির্ধারিত প্রতিবাদ স্থলের দিকে মিছিল করে যাওয়ার সময় ভারতীয় জাতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে আটক করা হয়। পরে তাদের ছেড়ে দেওয়া হয়। গান্ধী বলেন, এসবই আতঙ্কের প্রতিক্রিয়া, এসবই ভয়, তাদের বিচারের আওতায় আনা হবে, আমার কথা মনে রাখবেন। সারা ভারত জুড়ে বিক্ষোভ চলছে। গত মাসে স্থানীয় গণমাধ্যম জানিয়েছিল যে প্রধান নির্বাচন কমিশনার অন্যান্য কমিশনারদের অনুমোদন ছাড়াই 13 কোটি নাম বাদ দিয়ে ভোটার তালিকা সংশোধনের তত্ত্বাবধান করে থাকতে পারেন। বিরোধীরা নির্বাচন প্রধানের পদত্যাগ দাবি করছেন। তারা তার বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শাসক দল ভারতীয় জনতা পার্টির পক্ষে ভোটার তালিকা কারচুপির অভিযোগ তুলেছেন। জাপান সরকার নেপালের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নের জন্য প্রায় $18 মিলিয়ন অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরটি দেশের অভ্যন্তরের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার এবং আগস্ট মাসের ভয়াবহ ভূমিধস ও আকস্মিক বন্যাজনিত দুর্যোগের পর এটি অন্যান্য দেশ থেকে ত্রাণ সামগ্রী গ্রহণের কেন্দ্র হিসেবে কাজ করছে। জাপান সরকার নিরাপত্তা জোরদার করা সংক্রান্ত পদক্ষেপের সমর্থনে 2.85 বিলিয়ন ইয়েন বা প্রায় $18 মিলিয়ন প্রদান করছে। বৃহস্পতিবার নেপালে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত মায়েদা তরু নেপালি পক্ষের সাথে এ সংক্রান্ত পত্র বিনিময় করেছেন। জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানাচ্ছে, এই তহবিল বিমানবন্দরের ট্রাফিক কন্ট্রোল টাওয়ার পুনর্নির্মাণ, এর বিমান ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থার উন্নয়ন এবং অন্যান্য পদক্ষেপের জন্য ব্যবহার করা হবে। মন্ত্রণালয় আরও উল্লেখ করেছে যে এবছর নেপালের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের 70 বছর পূর্তি হচ্ছে এবং তারা দুই দেশের বন্ধুত্বকে আরও জোরদার করতে চায়। টয়োটা মোটর দুটি প্রধান চীনা গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে একটি নতুন ত্রিপক্ষীয় কৌশলগত জোট ঘোষণা করেছে। বিশ্বের বৃহত্তম গাড়ির বাজারে নিজেদের প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধি করাই কোম্পানিটির লক্ষ্য। টয়োটা বৃহস্পতিবার জানিয়েছে যে তারা চায়না FAW কর্পোরেশন এবং গুয়াংঝো অটোমোবাইল গ্রুপের সঙ্গে চুক্তিটি স্বাক্ষর করেছে। টয়োটা চীনের এই গাড়ি নির্মাতাদের সাথে দুটি যৌথ উদ্যোগ পরিচালনা করেছে। নতুন জোটের অধীনে গুয়াংঝো অটোমোবাইল বর্তমানে টয়োটা এবং FAW এর মালিকানাধীন ব্যবসার 50% অধিগ্রহণ করবে। এর ফলে দুটি যৌথ কার্যক্রম গুয়াংঝোর অধীনে চলে আসবে। টয়োটা জানিয়েছে যে কোম্পানিগুলো গবেষণা ও উন্নয়নের পাশাপাশি উৎপাদন ও বিক্রয়ের ক্ষেত্রে পরস্পরকে সহযোগিতা করবে। দৃশ্যত কোম্পানিটি চীনের প্রধান কোম্পানিগুলোর সাথে শক্তিশালী সহযোগিতার মাধ্যমে বিদ্যুৎ চালিত গাড়ি এবং স্মার্ট প্রযুক্তির ব্যবহারকে ত্বরান্বিত করার আশা করছে। উল্লেখ্য, চীনের অভ্যন্তরীণ নতুন গাড়ির বাজার স্থবির হয়ে আছে এবং তীব্র প্রতিযোগিতার মধ্যে জাপানি নির্মাতাদের বিক্রি কমে গেছে।
1: এনএচকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হল। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।